মারছো গলালে ছুটি ছোড়ো মন গয় বারে তো কালো লাই ভোটে ভোটে মাইলে তাল গরম সাগাড়া বারে কোসে মোরালাই কতে দিন বুদ্ধি কতে দিল আছে তো কানা কোরা তেরো বুদ্ধি তো দেখে আজ রে শুন থাকো মেরো মাছু আগলি শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম গরে উনার সাহেব আইলাই।

খাইস, খাইয়ে রাতের বার অনেক গাড়ি ফোলারে, চলো জগতে মা তেরো নাম ঝোকরে, ঝোকরে কোহে রায় পুত্র শুক্লে, বিরাট কো ঘরে মা এও ভাতে পাকাউনে, তেরো জেঠানে বলো তরুণী ফাকাউনে, বুদ্ধি তো চাই না তেরা পাঁচ ভাইকো।

লাল তোরা জানা মালায়া যায় রে লাল তোরা ও মেরা ঘরে তাই কইছা কেউ দুঃখ বরদায় আইছা কেউ ও মেরা ঘরে তাই কইছা কেউ দুঃখ বরদায় আইছা কেউ দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

প্রকট হয়েছে, শক্তি কে বা কমলকে ফলমা মহারাজ আছেন, ফলমা কমল, কমলকে যে শক্তি ছ অধিকারি অব যত যো তলাউমা কোত ভরেছে মানসরোবর, মানসরোবর নামক যে তলাউ এস্ত কিসমের যে শক্তি ছ মহারাজ, হরেক কিসমকে যে উত্তর দর্শনার্থী উত্তরপটি ভক্তজন অনেক হরেক কিসমলে গে স্নান হচ্ছেন, দর্শন করছেন, বিভিন্ন বিভিন্ন কিসমলে করলে মানসরোবর তলাউ অধিকারি মহিনামা কোন হো তাহলে চৈত্র মহিনা ভর ভাঙিয়ে অধিকারী মহিনামা যে চৈত্র মহিনা অধিকারী আব উতপটি অব নক্ষত্রমা কে হো তাহলে চন্দ্রমা অব চন্দ্রমা কসরি ঠুলো ঠুলো ভেখেন শক্তি বালা কসরি ভে তাহলে সব উত্তা তাতো মা তাতো ছাইন চিসো মা চিসো ছাইন অন্ধারো ছাইন সঙ্গে একদম টহ টহ মটহ তেসরি চুলো উজালো ভাইরাখেক অনেকখানি তো তেস্ত হেন অব তেস্ত ভাইসে বুঝি অনেকখানি উতপটি যাব তেস্ত তেস্ত কিসমে উতপটি তো কারণে করি অনেকখানি উহাকে যে শক্তি তেস্ত মহারাজ অব পুরাণ পুরাণ কে হো তাহলে মানে মহাভারত মহাভারত কে অলিলি কুরা ছিল কে সীমা হচ্ছে ১৮ পর্ব মহাভারত সবা লাখ ছ সবই জুনসুকই পুরাণ অনেকখানি আব মহাভারত যদি ঠুল পুরাণ স্কন্দ পুরাণ পনি স্কন্দ পুরাণ তো ৮১,১০০ শ্লোকলে পরিপূর্ণ ভাগ মাত্রই হোদিন তো সবা লাখ ছ হাজার মহাভারত মহাভারত যদি ঠুল পুরাণ কই ছাইন অনেকখানি যদি ঠুল অনেকখানি আব তেত উতাপটি কে হচ্ছে শক্তি ঠুল হচ্ছে শক্তি ভন্নু জ্ঞান ভন্নু এটাই কিসমক কুরা হো মহারাজ হেন যাব তেস্ত তেস্ত কিসমে মহাভারত মহারাজ হেন অনেকখানি বেদমা কোন হো তাহলে সামবেদ বেদমা সামবেদ ঠুল ঠুল ছ অনেকখানি আব উতপটি সামবেদ হরেক কিসমক যে মন্ত্র তন্ত্র হরেক বিভিন্ন অনেকখানি তেস্ত কিসমক বিভিন্ন বিভিন্ন কিসমক যে কুরা মহারাজ হেন অনেকখানি আব যত যে সুকি অনেকখানি তেসরি তো ঠুল ভাইরাখেক হে মহারাজ হেন যাব তে ভো তে ভাই সকে পছি উপরন্ত আব এতপটি কে ভাইরাখেক ভাবি যত তেসরি যে শক্তি নভো চিজ কে হই জুনসুকমা যে শক্তি হচ্ছে তেসরি যে শক্তি ব্যাখ্যা এতপটি যে বতাইদ মহারাজ হেন যাব তেসরি তো তেস্ত ভো তে ভাই সকে পছি উপরন্ত আব এতপটি কষ্ট তো বানি ভাবি যে জুনসুকমা যাব তেসরি যে শক্তি উতা শক্তি যে ব্যাখ্যা তেসরি ভাইরাখেক হে মহারাজ হেন অনে অব কষ্ট ভনি বসেক ভনি বসেলাদি অব যত অব বেদমা তপটি সামবেদ ভর ভো অনেকখানি অব যুন সামবেদ কষ্ট ভনি বসে যত ১৮৭৫ শ্লোকলে পরিপূর্ণ ভাগ সামবেদ লব ঋগ্বেদমা কত অনেক ১০৫৭৯ শ্লোকলে পরিপূর্ণ ভাইরাখেক ঋগ্বেদ সবভা ঠুল ঋগ্বেদ মহারাজ হেন যাব তেস্ত ভাইসে অব যজুর্বেদ অলে আমি সনাতন যে পড়ি রাখি ধর জসো পড়ি বেদ কে হো যজুর্বেদ এসব কতি ছি মশলা মানে ১৯৭৫ শ্লোক ছাড়া যে টিপ্ন সকুহ হেন ফেরি বতাইদু ঋগ্বেদ যে ১০৫৮৯ শ্লোক ৮৯৯ যে শ্লোকলে পরিপূর্ণ ভাইরাখেক ১০৫৮৯ শ্লোকলে পরিপূর্ণ ভাইরাখেক অরে মানে অনে অব যজুর্বেদ ১৯৭৫ শ্লোক ছেস্তাই নেই অব যে সামবেদ অলে সামবেদ ব্যাখ্যা করছ অব তো সামবেদ ১৮৭৫ শ্লোকলে পরিপূর্ণ ভাইরাখেক মহারাজ হেন অব এস্ত কিসমলে উতাপটি কে বোত ভাই মানে অথর্ব বেদমা অনে যত ৫৯৭৭ শ্লোকলে পরিপূর্ণ ভাইরাখেক অথর্ব বেদ এস্তা এস্তা কিসমলে উতাপটি যাব তেস্ত ভাইরাখেক হে মহারাজ হেন এস্ত যুন হো সামবেদ অব ১৮৭৫ শ্লোকলে পরিপূর্ণ ভাইরাখেক অনেকখানি যে সামবেদ অনে অব তো সানু ভর মাত্র হই লহের তো অব শক্তি ভাগ হুপর্শ হাজুর যত অরু কত কত চিজ হচ্ছেন অনেকখানি তিনমা শক্তি কমজোর হলা
त मरिचको दानु त्यति सानो छ तापनि अलिकति एउटै दानु मात्रै हजुर हामीले टोकौँ त त्यसले कस्तो पार्दछ हजुर हामीले साह्रै एकदम हामीहरूलाई जो ठुलो बाधा पार्छ त्यस कारणले गर्दाखेरि साना चिजलाई हेला डगर भन् जुनसुकै पनि यो सानो हो भनेर हामीले अपमान्यता त्यो गर्नु हुँदैन अलिखेरि त्यस्तै नै जो वेदमा पनि लेखेहरू त अलिखेरि अब 1875 श्लोकले परिपूर्ण भइरहेको जो साम्य यो साम्य ठुलो अब त्यसमा अरू को त भने यसलाई भने इन्द्रियमा को ठुलो त भने यसलाई भने मन ओहो अनि ल अब मलाई त जो यो त मनै परेन नि ल हेर त ओहो कस्तो मन पर्यो भने मलाई त चपट्ट मन पो पर्यो ल अब उतापट्टि मन पार्दा चपट्ट मन पर्यो अनिखेरि नपार्दा मनै परेन मलाई त अब के गर्नु अनिखेरि अब ठिक त हो त नि अब राम्रो त हो त नि मन परेन त भनेर भन्छौ हामीलाई जो इन्द्रियहरू मध्येमा मन जति जो ठुलो केही पनि होइन यो मन जति छिटो हिँड्ने चिज केही पनि छैन संसारमा यस्ता यस्ता किसिमको जो कुरोहरू छ महाराज अब यो सबैमा जो शक्तिहरू छ अनिखेरि अब जति हामीले यो पहिला जो व्याख्या गर्यौं अब सबैभन्दा पहिलाको चाहिँ ओमकार त्यहाँबाट त्यो पारिजातको बेचे त्यहाँबाट अनिखेरि उतापट्टि कामधेनु गाईहरू भए त्यहाँबाट शेषनागहरू भए गडुरहरू भए जस्तै जो विष्णु हुनुभयो ब्राह्मणहरू भए न गङ्गाजीहरू हुनुभयो सूर्यनारायणहरू भए वज्रहरू भए जस्तै जो सुन धातुहरू भयो त्यस्तै जो रुद्र शिवजीहरू हुनुभयो अनिखेरि कस्तुम मणिहरू भयो कमलको फुलहरू भयो त्यस्तै जो अनि मानु सरोवर नामहरूको जो तलावहरू भयो त्यहाँबाट चैत्र महिनाहरू भयो अनिखेरि चन्द्रमा हुनुभयो अनिखेरि जस्तै महाभारत महाभारत साम्वेद इन्द्रियमा मन यस्ता यस्ता किसिमका यी सम्पूर्णमा जो शक्ति छन् यो त जो शक्तिले परिपूर्ण भएका चिजहरू छन् महाराज अब हजुर हामीले यस्ता यस्ता किसिमका जो शक्तिका चिजहरू हामीहरूले जो अनिखेरि उतापट्टि हामीहरूले जो लिनुपर्दछ महाराज कोही ठाउँमा कुनै शक्तिको आवश्यकता छ कोही ठाउँमा कुनै शक्तिको आवश्यकता छ अनि एउटा शक्तिको जो आवश्यकता परिराखेकै हुन्छ महाराज अब त्यो शक्ति हामीले त्यो प्रयोग गर्यौँ भनेदेखि त्यसले ठुलो ठुलो काम गर्छ यो सम्राट आदि नामको 88,000 ऋषिहरू हो भनिकन 88,000 ऋषिहरूलाई गुरु सुतजीले बताउनु भएको जुन किसिमको जो कथाहरू हुन् सोही नै कथाहरू ल्याइकन अनि सम्राट आदिले सुत पौराणले बताउनु भयो अनि राजा जन्मेजयलाई पैसा पाइने नामको गुरुले बताउनु भयो अनि सोही नै कथाहरू ल्याएर अनि जुन सोही नै कथाहरू ल्याएर अरे हजुर उतापट्टि हाम्रा आदरणीय श्रोता महान भावहरूमा ल्याइकन यो कथाहरू चाहिँ प्रस्तुत गरियो अब यो कथाले चाहिँ धर्मको धर्म अर्थमा सम्पत्ति कामनामा इच्छा मुक्तिमा गति चार किसिमको फल मेलो स्वर्णहरू बढ्ने र अडैया शनिश्चरहरू शान्ति हुन् साढे सात आदि गरेका ग्रहहरू शान्ति हुन् अनि उल्का भ्रामरी शान्ति हुन् राहु संकट आदि गरेका ग्रहहरू शान्ति हुन् अनि सुनो उतापट्टि राहु संकट आदि गरेका ग्रहहरू शान्ति हुन् कल्याण होस् मंगल होस् पवित्र होस् उदय होस् भनेर भन्ने यस्ता किसिमको जुन हो शुभकामना शुभ आशीर्वादहरू अनिखेरि गर्दै यो के हो त भने यसलाई भनेदेखि यो हरिवंश पुराण ए हरिवंश प्रभुको यो अध्ययन गरिकन यथावत विस्तार गरियो देवकी सुत गोविन्द वासुदेव जगतपते रक्षम स्तनय कृष्ण त्वमहम शरण गत देवकी सुत गोविन्द वासुदेव जगतपते दै मेस्तनय कृष्ण त्वमहम शरण गत नारायण ओम श्री कृष्णार्पणमस्तु।